সরধা বালিরু হাতে। জয় জগন্নাথ। অষ্টাদশ শতাব্দীর কবি ভক্ত কবি বনমালী দাসঙ্কর এ রচনা। কেতে পুণ্য পবিত্র এই মাটি, এ সরধা বালি। যে সরধা বালি আজি পবিত্র হয়ে উঠিছি কারণ মহাপ্রভু কোটি কৈবল নাথ অশরণ শরণ অরক্ষ রক্ষণ বিশ্ববন্দিত প্রভু শ্রী জগন্নাথ যে গুণ্ডিচা মন্দির আসিছেন সেই সরধা বালি তিন গোটি রথ অপেক্ষা করছেন। আউ যে সরধা বালি মহাপ্রভুঙ্কর সান্নিধ্য পাইবা পরে আজি পবিত্র হয়ে উঠিছি। যে বালি রয়েছে আত্মীয়তা, যে বালি রয়েছে এতে প্রেম, এতে আনন্দ, এতে সেই ভাবকু নেই ভক্তির সেই ধারাকু নেই আজি যে ছুটি আসিছেন ভারতবর্ষর কোণ অনুকোণর দেশ বিদেশর সমস্ত শ্রদ্ধাড় ভক্ত আমি দেখিপারছু সেই সরধা বালির প্রাঙ্গণরে অপেক্ষা করছেন কেতবে আসবে মহাপ্রভু আহুড়ি যাবে সেই জন্মবেদী কর্মবেদী কু অপেক্ষা করছেন অনেক শ্রদ্ধাড়। কি নৃত্য মাধ্যমে, কি সেবা মাধ্যমে, কি বিভিন্ন প্রশাসনিক স্তরের সমস্তে প্রভুঙ্ নিকটরে সমর্পিত হয়ে যাইছেন সেই ভাবনার, যে ভাবনা ভক্ত ও ভগবানকর মিলনর যাত্রারে, যে ভাবনা মো আনন্দর আজি এতে সুন্দর বাতাবরণ এই পবিত্র পুণ্য ক্ষেত্র যে গুণ্ডিচা মন্দিরর প্রাঙ্গণ যেটি আজি সুন্দর ভাবরে সুশীতল পবন মনকু আনন্দ করিবা সহিত নানা ভাবরে যে অনেক আসিছেন শ্রদ্ধাড় মানে সংকীর্তন মাধ্যমে মধ্যে এটি ভক্তি ভাবনা মহাপ্রভুঙ্ক পাখে নিজকে তল্লীন করে দিয়েছেন। কেতে ভাবরে কি উদণ্ড নৃত্য করছেন, কি ভজন করছেন, কি কীর্তন করছেন, কি মধ্যে নৃত্য মাধ্যমে এই নবদিনাত্মক যাত্রার শেষ সোপানরে নিজকে সমর্পি দিয়েছেন। প্রভু আসিলে গুণ্ডিচা মন্দিরকু, যে গুণ্ডিচা মন্দির হচ্ছে প্রভুঙ্কর আদ্যপীঠ। কাহিকি না স্কন্দ পুরাণ অনুসারে যেতবে দারু ভাসমান হয়ে আসিলে এই ক্ষেত্রে অনেক যজ্ঞ নৃসিংহর মন্দির, রাজা ইন্দ্রদ্যুম্ন নৃসিংহর মন্দির এইঠারে যজ্ঞ নৃসিংহ স্থাপিত করে প্রভু যে গুণ্ডিচা মন্দির যেটি আটব মন্দির বলে কুহযায়, আটব মণ্ডপ, কাহিকি না গুপ্ত ভাবরে প্রভুঙ্কর দ্বার নির্মাণ কার্য করা যাইতলা। স্বয়ং অনন্ত মহারাণা নামরে মহাপ্রভু নিজে নিজকে নির্মাণ করেছিলেন এ ক্ষেত্রে, সেইথিপাই এ ক্ষেত্র পুণ্য পবিত্র। সেই যজ্ঞ নৃসিংহর পশ্চাৎপটরে রয়েছেন ইন্দ্রদ্যুম্নঙ্কর যে পোখরী বহু পুষ্করণী নিকটরে নীলকণ্ঠেশ্বর পূজা পাচ্ছেন সেই ক্ষেত্র, আদি নৃসিংহর ক্ষেত্র, যজ্ঞ ক্ষেত্র, ই হচ্ছে সেই আটব ক্ষেত্র যাহা কুহযাই মহাবেদী উৎসব মধ্য এই যাত্রা কুহযাচ্ছে অন্তর্বেদী। কারণ এই মহাবেদী কুহযার কারণ এটি স্বয়ং ভগবান এই বেদী নির্মাণ হয়েছিল। এই যে প্রথম যে গুণ্ডিজা যাত্রা আরম্ভ হয়েছিল ইতিহাস বা স্কন্দ পুরাণকে যদি আমি আধারিত করিবা, এই গুণ্ডিচা মণ্ডপর প্রথমে রথযাত্রা বা সেতবে শগড়ি বলে যা কুয়া সেইথেরে প্রভু বিরাজমান করে এই গুণ্ডিচা মন্দিরর শ্রীমন্দিরক যাইলে এবং সেইঠার শ্রীমন্দিরে মহাপ্রভুঙ্কর বিগ্রহ প্রতিষ্ঠা হয়েছিল সেই পবিত্র বৈশাখ মাস শুক্লপক্ষ অষ্টমী তিথি। আজি হচ্ছে কিন্তু সে আষাঢ় মাস যে দশমী তিথি, এ আজ বিজয়ী উৎসব প্রত্যাবর্তন করছেন প্রভু জননী জন্মভূমিশ্ব স্বর্গাদপি গরিয়সী সে মাঙ্কর কোলরু

0: 24 ঘন্টা স্বাস্থ্য সেবা পাই প্রস্তুত রহিছন্তি। সমস্ত অ্যাম্বুলেন্স র পরিবহন অ্যাম্বুলেন্স করিডোর মধ্যরে স্বেচ্ছাসেবী এবং পুলিশ কর্মচারী মানক দ্বারা কার্যকারী হেব। মনে রাখন্তু, রোগী নিমন্তে অ্যাম্বুলেন্স র প্রত্যেক সেকেন্ড অমূল্য। আসন্তু জরুরি সেবাকু সহযোগ করিবা ও সুরক্ষিতভাবে মহাপ্রভুঙ্ক রথযাত্রারে সামিল হেবা।
1: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ, ওড়িশা সরকার।
2: পবিত্র রথযাত্রায় পূর্বতট রেলপথর বিনম্র সেবা জারি রয়েছে। এ বর্ষ যাত্রীমান সুবিধা পাই ওড়িশার বিভিন্ন প্রান্তর ও পড়োশী রাজ্যর বিশেষ ট্রেন চলাচল ঘোষণা করা যাইছি। এসহ অতিরিক্ত টিকেট বিক্রয় কেন্দ্র, যাত্রী সহায়তা কেন্দ্র ও স্টেশন মানকরে যাত্রীমান সুরক্ষা পাই বিশেষ ব্যবস্থা করা যাইছি। পূর্বতট রেলপথ আপনার সেবায়।
3: নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাব্যং জগন্নাথায় তে নমঃ। মন্নাথ শ্রী জগন্নাথ, মদ্গুরু শ্রী জগদ্গুরু, মদাত্মা সর্বভূতাত্মা, তস্মৈ শ্রী গুরবে নমঃ, তস্মৈ শ্রী গুরবে নমঃ, তস্মৈ শ্রী গুরবে নমঃ। আজি পবিত্র আষাঢ় মাস শুক্লপক্ষ দশমী তিথি, বাহুড়া দশমী, মহাপ্রভুঙ্কর সেই বিশ্ব প্রসিদ্ধ বাহুড়া যাত্রা আউ অল্প সময় পরে আরম্ভ হব, যা আজি প্রথম বুথরে আলোচনা প্রসঙ্গে কল্যাণী কহুতলে অবকাশ নীতি প্রসঙ্গ। কারণ মহাপ্রভুঙ্কর যেতে সবু বিধিবিধান রয়েছে, সে বিধিবিধানগুড়িক এভাবে ভাবে গোটিয়ে পরে গোটিয়ে খঞ্জা যাইছি, তাকে অনুভব কলে হি আপনারা জানিপারিবে যে প্রকৃতরে ঠাকুর কেড়ে মান। এ কলিযুগর সত্য সনাতন পরমব্রহ্ম দারুব্রহ্ম পূর্ণব্রহ্ম স্বরূপরে পুরী শ্রীক্ষেত্রে বিরাজমান করি আজি যেভাবে ভাবরে নিজর লীলা খেলা করুচন্তি অনুভব কলে আপনারা জানিপারিবে। গতকালি যে নবমী সন্ধ্যা দর্শন হইতিলা, শ্রদ্ধাল মানকর এতে ভিড়, মনরে এতে আকুলতা ব্যাকুলতা, আমি টিকে মহাপ্রভুঙ্কু দেখিবু, দেখিবাপাই যেউ আকর্ষণ মহাপ্রভুঙ্কু দেখিদেলে সতে যেমতি মনিষর আত্মতৃপ্ত হয়ে যায়, যেমতি গোটে ভল জিনিস খাইলে মনোবোধ হয়ে যায়, সেমতি মহাপ্রভুঙ্কু চর্মচক্ষুর দেখিদেলে আত্মতোষ হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায়। ইয়ে হচ্ছে সেই ভগবান, যেউ ভগবানঙ্কু ভক্তটি দেখিবাপাই কাহি কেতে দূর ধাই আসুচি, সেইপাই এই পুরী শ্রীক্ষেত্র হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মক্ষেত্র, পরম পাবন ক্ষেত্র, চারিধাম ভিতরে এর স্বতন্ত্র প্রসিদ্ধ রয়েছে, এর স্বাতন্ত্র রয়েছে। আপনার আষাঢ় শুক্ল দ্বিতীয় তিথি যে রথযাত্রা দেখি অনুভব করুলে তার যে ধারা বিবরণী আকাশবাণী কটক কেন্দ্রর শুনি নিজকু ধন্য ধন্য মনে করুচন্তি বা করুথিলে, আজি এই পবিত্র বাহুড়া যাত্রার মধ্যে সেইভাবে ভাবরে আজি আমি প্রত্যক্ষ যা কিছু ঘটুচি, যা কিছু বড়দাণ্ডরে অনুভূত হচ্ছি, তাহাকু আমি দুই কেন্দ্রর আপনমানকু শুনেইবু, আপনমানে শুনিবে এবং অনুভব করিবে এ মহাপ্রভু সত্তরে কলিযুগরে কেতে মহান, এই মহাপ্রভুঙ্কর বিচারধারা কেতে উচ্চকোটির, এবং মহাপ্রভু কোণ কহবাকু এ বড়দাণ্ডকু আসছন্তি। মহাপ্রভু তাঙ্কর মাতৃকোলরে মা কোলরে সাত দিন রহিলা পরে সতর কোণ তাঙ্কর মন হউথিব তাঙ্কর কর্মভূমিকু যিবা পাই, ইয়ে পরা লীলা। মহাপ্রভু যাহা করন্তি তাহা লীলা, মনিষ যাহা করে তা হচ্ছে কর্ম। তেণু আমি তাঙ্কর বিচারধারাকু যদি গ্রহণ করিবা, অনুভব করিবা যে প্রকৃতরে এ মহাপ্রভু কেতে মহান, এবং ইয়াকু দেখিবা পাই অনুভব করিবা পাই নিজ ভিতরে বিশ্বাস সৃষ্টি করিবা পাই মহাপ্রভু গুণ্ডিচা এবং বাহুড়া যাত্রার যে কার্য করুচন্তি, লীলা করুচন্তি, বিধি বিধানরে তাঙ্কর সেবক সেবায়ত মানে যে কার্য করুচন্তি, তাকু আপন অনুভব কলে জানিপারিবে যে মহাপ্রভুঙ্কর এই যে অনুষ্ঠান, এই যে দিব্য অনুষ্ঠান, এই আধ্যাত্মিক চেতনার বিচারধারার যে কার্যশৈলী তা আমাকে কেতে পরিমাণে আকৃষ্ট করুচি। এই পীঠকু ভগবান বুদ্ধঙ্ক ঠারু আদি শঙ্করাচার্য পর্যন্ত, সন্ত কবীর, রামভক্ত রামানন্দ, রামানুজ

0: শিখ গুরু নানক, প্রভু শ্রী চৈতন্য, ভক্ত সালবেগ, ভক্ত শিপুটি, বন্ধু মান্তি, ভক্ত দাসিয়া বাউরি সমস্তে ধাই আসছেন এই পবিত্র পীঠকু। এই পীঠর এই বড়দাণ্ডর চরণ রেণুটিয়ে মুন্ডরে মারি নিজকু ধন্য মনে করিবে, নিজকু কৃতার্থ মনে করিবে, এই ভাবনা নেই প্রতিটি ভক্ত ধাই আসছি পুরী শ্রীক্ষেত্রকু। কারণ ইয়ে পুরা পাপ ছড়াপুর, এঠিকি যিয়ে পাপ করি আসিব তার সবু পাপ দইযিব, কেড়ে বড় বিশ্বাস। সেইপাই ভাগবতের কহিলা মূলটি অটই বিশ্বাস কহই জগন্নাথ দাস। আপন বিশ্বাস রকি আসুচন্তি মানে নিশ্চিত ভাবরে আপনকর মনস্কামনা পূরণ হব, এউচি বিশ্বাসর কথা। বর্তমান কলিযুগরে কলিহত মানব পাখরে বিশ্বাস নাহি, অছি অবিশ্বাস এবং অন্ধবিশ্বাস। সেইটিপাই এই যে গুন্ডিচা যাত্রার আজ যে দশমী তিথিরে যে গুন্ডিচা যাত্রা হচ্ছে, এই গুন্ডিচা যাত্রা যে প্রসঙ্গটি আমি আলোচনা করুছে, ইয়ে হচ্ছে গুন্ডিচা নামে মো যাত্রা পরম পাবনি, রথযাত্রা নামে খ্যাত হেব যে অবনি। এই যে বিচার অর্থাৎ এই যে আদর্শ, এ গুন্ডিচা যাত্রা সাধারণ যাত্রা নুহে, সাধারণ মহোৎসব নুহে, এহা জগতর কল্যাণ পাই, সমগ্র বিশ্ববাসীর কল্যাণ পাই এ পবিত্র বাহুড়ি যাত্রা আজ অনুষ্ঠিত হচ্ছে। জন্মভূমিরু আজ বাহুড়ি যাবে মহাপ্রভু তাঙ্কর কর্মভূমিকু, তাঙ্কর কর্মময় ক্ষেত্রকু। সেইপাই আমার গোটে ওড়িয়ার কথা আছে যে কর রাজকার্য ছাড় পিতৃকার্য, তেণু পিত্রালয় মাত্রালয় অর্থাৎ মাতৃভূমি জন্মভূমির মোহকু আমাকে ত্যাগ করা পড়ব, ইয়ে হচ্ছে কর্তব্যর দায়, কর্তব্য কর্ম আগরে সবু তুচ্ছ। বর্তমান আজ ভগবান যে বাহুড়ি যাবে এই বাহুড়া যাত্রার পরবর্তী ধার বিবরণী প্রদান করা মোর অনুজ প্রতিম প্রতাপ ত্রিপাঠী মহোদয় নিবেদন করুছি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।
1: নীলাদ্রিনাথম জগতামধীশম চিদন স্বরূপম শরণীকনাথম।

0: বা পাপমুক্ত করিবা সেই লোতক ধার টিকে মহাপ্রভুঙ্ক প্রেমাশ্রু আমি অজাড়ি দেই মহাপ্রভুঙ্কু দিব্য স্নানরে স্নান প্রদান করিবা। ইয়ে হচ্ছে ভক্তর মনোবাঞ্ছা। সে জানিছি এ বড়দাণ্ডর মাহাত্ম্যকু, সে ছোটবেলু শুনিছি মহাপ্রভুঙ্কর কথাকু। এই প্রকার ভাবময় পরিবেশ বড়দাণ্ডরে বর্তমান কেতে প্রকারর ভাবকু সাউটিবা পাই শ্রদ্ধালু মানে একত্র হইছন্তি।
1: এ পরিবেশ ভিতরে আপনার আজি বাহুড়া যাত্রা অবসরের কোন অনুভব করছেন আমি শ্রোতা বন্ধু মানুষ শুনেবা কহিবা।
0: আমি যে কথা আলোচনা করুলে সমস্ত ভিতরে গোটিয়ে উদ্দেশ্য, কেতবে আম প্রিয় ঠাকুর জগন্নাথঙ্কর সান্নিধ্য আমি মিলিযিব, তেণু কেতে পাখ সেমানে হয়ে পারিবে, আড়প মণ্ডপ পাখকু হেউ কিংবা শ্রীমন্দির আড়কু হেউ, উভয় পটকু ভক্ত শ্রদ্ধালু মানে ধাইবার লাগিছন্তি।
1: দেখন্তু এই ছকটা না হচ্ছে বড়গণ্ডি, যে মালিনী নদী ছিলা, যে মালিনী নদী তিনি বা দ্বিভাগ করু

ভিতরে উৎসুকতা সমস্তঙ্গ ভিতরে আগ্রহ, কারণ বিভিন্ন জাতি বর্ণ ধর্ম সম্প্রদায়ের নির্বিশেষরে মহাপ্রভু একমাত্র হচ্ছেন সত্য সনাতন পরমব্রহ্ম দারুব্রহ্ম। এই দারুব্রহ্মঙ্কর পাবন যাত্রাকু গুণ্ডিচা যাত্রাকু বাউড়ি যাত্রাকু বর্তমান আগেই নেওয়া পাই বর্তমান প্রসাদ ত্রিপাঠী মহোদয়ঙ্কু নিবেদন করুছি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।

0: উনিই সব, উনিই সব। জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।
1: শুনুলে শ্রোতা বন্ধু, সে প্রত বর্ষ রথযাত্রা আসতে কিছু সেবা ফিজিওথেরাপি সেবা মধ্য প্রদান করতে, তেমন আজ মহাপ্রভু রথযাত্রার উপস্থিত হয়ে নিজক ধন্য মনে করছেন। আতি কথা কহিলেন সবু জগন্নাথঙ্কর দয়া, এইটা হি পূর্ণতা, যেতবে মহাপ্রভু দয়া কু আমি শ্রেষ্ঠ ভাবে গ্রহণ করু এবং অন্য কু কহু যে প্রভু দয়া ন করলে কোণ হয়ে পারি।
2: শ্রীক্ষেত্র পুরীর শরধাবলি শুনুলে মহাপ্রভু শ্রীজগন্নাথঙ্କ পবিত্র বাহুড়া যাত্রার সিধা প্রসারণ। শ্রোতাবন্ধু মানে কার্যক্রম শুনছেন্তি আকাশবাণী কটক কেন্দ্রর। বর্তমান শুনন্তু আঞ্চলিক সংবাদ।

0: কালে কালে শিব তব যোগ্য স্তব রমণী রতন সঙ্গ। প্রভু মু মাগু নাই ধন মাগু নাই মু রাজপদ মাগু নাই প্রভু, এতিকি কেবল করুণা এতিকি কেবল মো উপরে আশীর্বাদর বারিধারাটিয়ে দেইছান্তু প্রভু। মু যেতে দিন পর্যন্ত থিবি আপনঙ্ক নিকটরে সেই সেবাকু করুথিবি, সে মার্জনা কার্য করুথিবি, যো মার্জনা ভিতরে রহিছি এক দ্যোতনা, যে দ্যোতনা ভিতরে রহিছি সমগ্র সংসারর সেই সুখকু সমর্পিত করিবার ভাবনা। ইতিহাস সাক্ষী এ দেশর রাজা কেতি উৎসর্গীকৃত ভাবনা তাঙ্ক ভিতরে প্রভুঙ্ক নিকটরে, সেই উৎসর্গীকৃত ভাবনা ভিতরে গোটিয়ে আমি সূচনা দেবাকু চাহুছু সে প্রভুঙ্কর সেবা কার্য বড় ভাই বলভদ্রঙ্কর চলন্তি বিষ্ণু বর্তমান সমাপন করিবাকু লাগিলেনি, আউ কেবল আশীর্বাদ ভিক্ষা করিবা পরে আশীর্বাদর সেই প্রাপ্তি স্বরূপ পুষ্প মাল্যটিয়ে প্রাপ্ত করিবে। আউ এপটে প্রজাবৎসল যে রয়েছন্তি সমস্ত শ্রদ্ধাড়ু তাঙ্কু সেই প্রভুঙ্কর সেবা যাহা করে সারিছন্তি যে আশীর্বাদ তাঙ্কু মধ্য সেমানকু সমর্পণ করিবে, কিন্তু সেই সমর্পিত ভাবনা নেই প্রভুঙ্ক নিকটরে আজকু বহু দিন ধরি যে সেবা করুছন্তি নর্তকী ভাবরে বা নর্তন ভাবরে সেই নৃত্য নিপুণ কলার প্রদর্শন করি প্রভুঙ্ক নিকটরে নিজ জীবনকু সমর্পিত করিছন্তি আম নিকটরে পৌঁছিছন্তি। পিলাটি দিনরু সি আকাশবাণীর গোটে শিশু কলাকার ভাবরে তাহাঙ্কর সেবা মধ্য প্রদান করিছন্তি, তাঙ্কঠারু এ প্রভুঙ্কর এই অনুভব অনুভূতি সেবার সমর্পিত ভাবনাকু জানিবা। তাঙ্ক নাম হচ্ছে ডক্টর চিত্তরঞ্জন সাহানি মহোদয়, তাঙ্ক পাখুকু আমি নেই যাউছু সে প্রভুঙ্কর সেই ভাব অনুভূতিকু টিকে আমমানকু পৌঁছাইবা পাই।
1: জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। কোন আপনমানকু অনুভূতি কহিবি, আজি গত দিন মানুষ আপনার যে বর্ষা দেখুলে আমি ভাবুলে বর্ষা হব, এ পিচি পিচি এই মেকআপ ছাড়ি যাব কমিটি নাচবু, সাথে তুমি তো গিলাপ পিধিকি আসলে আমি কমিটি নাচবু, আমি কমিটি তোম সহ রহবু, তোমাকে এ যে মুহটা সজবাজ হয়েছে দেখাইবু কমিটি সুন্দর ভাবে মহাপ্রভু পাগটি করেদেলে। কিন্তু বড় কথাটি যেতে আজ দেখিলি দি ভাই ভৌণী পড়াই আসলে, বড় বার মণিমা হরিদ্রা মণিমা সুভদ্রিকা চক্ররাজ সুদর্শন পড়াই আসলে, এতে কালিয়া সাঁত আসলে, আহা মু দেখু থাকে যে তো সেবে রহি যাও থাকে নাকচনা দ্বার পাখে রহি যাও থাকে আসু না, বিকল হয়ে তাঁক নাচু থাকে প্রভু তুমি টিকি দেখি দিও, তুমি টিকি অনাই দিও। এই সময় মু হঠাৎ দেখু থাকে যে গুন্ডিচা মন্দিরর রাস্তা আউ শ্রীমন্দিরর বাইশি পাচ পুরা অলগা অলগা কথা, এটি সমতল রাস্তা যে ঠাদিয়া আসু থাকে হঠাৎ যেত ঝকাটিয়ে দৌ থাকে দৈতাপতি সেবক মানে যেতবে পহণ্ডি করু থাকে সেত ঠাকুরে পছুকু হয়ে যাতে যেত টিকি আগু টাণু থাকে সেত দেখু থাকে আখিরে অনৌ থাকে বিস্পারিত নেত্র, মতো লাগিলা মো ছড়া সে কাহ দেখু না মতো হি দেখুঁ, এতে আনন্দ লাগিলা মু তাকু আউ কোণ নাচবি না নাচ ভুলি গলি, মু সাঙ্গে সাঙ্গে চন্দন করি পকাই দেলি, মু তাকু চন্দন পকাই দেলি, চন্দন তাকা মুহরে লেপি দেলি, সেই চন্দনকু আনি মো দেহরে পকাই দেলি, মতে এতে খুশি লাগিলা।

0: জগবন্ধু হে গোসাই, তুম্ভ শ্রী চরণ বিনু আনগতি নাহি। জগবন্ধু হে গোসাই, ইয়ে সেই পুণ্য পরিবেশ, যে পরিবেশ ভিতরে অনেক শ্রদ্ধালু মানে ভক্ত সাল বেগঙ্কর সেই সমাধি পীঠর দ্বার দেশে ঠিয়া হই উভয় আড়ুকু চাহুচন্তি, রথকু চাহুচন্তি দূরর, যেহেতু বড় শঙ্খর আগকু আসিগলেনি বড়বাড় সামন্ত, আউ ভক্ত সাল বেগঙ্কু চাহুচন্তি তাঙ্কর সমাধি পীঠকু। সতরে তমে কেতে বড় ভক্ত থিল মহাপ্রভুঙ্কু, আহে নীল শৈল এইপরি সম্বোধন করি মহাপ্রভু কেতে নিজ করিছিল, তেণু সেমানঙ্কর জনাণ আজি বেদমন্ত্র সদৃশ জগন্নাথ প্রেমী শ্রদ্ধালু মানঙ্ক পাই কার্য করুছি এবং প্রতিটি পরিবাররে এ বার্তা পৌঁছিছি। মহাপ্রভু জাতি ধর্ম বর্ণ নির্বিশেষরে সমস্তঙ্কর জগৎপতি জগৎনাথ এই কথাকু অঙ্গীকার করিছন্তি। সর্বধর্মর ব্যক্তি মানে সর্বধর্মর মানিষ মানে গোটিয়ে পরিবার সদৃশ বড়দাণ্ডরে আনন্দকু সেমানে উপভোগ করুছন্তি।
1: বাবু বর্তমান দুই পটরে আউজি কি রহিগলে ভক্ত মানে বর্তমান অপেক্ষা করিছন্তি, কেতবে তাড়ধ্বজ রথ আসব আমি সন্দর্শন করি নিজের মন তন চৈতন্য পবিত্র করা সঙ্গে সঙ্গে চর্মচক্ষুকু নির্মল করিবু, পবিত্র বাতাবরণ ভিতরে আমি আগকু মাড়ি যাবু।
0: সেমানে বড়দাণ্ডকু বর্তমান পিচু রাস্তা বলি ভাবু নাহান্তি বা ধূলি ধূসর বলি ভাবু নাহান্তি। অনেক ভক্ত আম কেন্দ্র আগরে পদ্মাসন পকাই চেকা পকাই বসিগলেনি, আউ সেমানে থকি পড়িছন্তি দিন সারা প্রভুঙ্ক পাখরে দণ্ডায়মান হই দর্শন করিবারে, সেমানে বসি যাইছন্তি। সেই বসিবা ভিতরে কিন্তু ছাড়ি নাহান্তি তাঙ্কর সেই প্রাণপ্রিয় ঠাকুরঙ্কু
1: জনান
0: করিবা বা চিন্তন করিবা, এক আরাধনারে বসিছন্তি। কেতবেলে মো নিকটবর্তী হেবে সেই বড় ঠাকুর, মু তাঙ্কর সেই দৌড়ির স্বর্ণচূড়র সেই বাসুকী নাগর সেই স্পর্শ টিকে পাইবি, এ কথাকু সেমানে অপেক্ষা করি রইছন্তি। শঙ্কচূড়র স্পর্শ টিকে পাইবি, এ কথাকু সেমানে অপেক্ষা করি রইছন্তি। বাস্তবরে এই যে পরিবেশ বেলকু বেল এক মহার্ঘ পরিবেশ হয়ে যাচ্ছি, আধ্যাত্মময় হয়ে যাচ্ছি, পুণ্য পবিত্রময় হয়ে যাচ্ছি, এ হচ্ছি মহাপ্রভুঙ্কর দিব্য রথর আগমনরে সমস্তে যেপরি নিজকু হজেই দেউছন্তি।
1: মহাপ্রভু মানে যেমতি পাট ডোরি বন্ধা হইকি যাউছিলে রথকু, তাঙ্ক দৌড়ি মধ্য যে বাসুকি কহিলে নাগ কহিলে নাগুণী কহিলে, ইয়ে ইয়ে যে ভক্ত ভগবানঙ্কর মিলনর
0: ইয়ে বন্ধন প্রিয় ঠাকুর যুগে যুগে বন্ধন হয়ে রয়েছন্তি। আপন বিশেষ করে জগন্নাথ মহাপ্রভুঙ্কু দেখন্তু, শিকুলি ফিটা হেলা যেতবেলে স্নান বেদীকু আসিবে, পুনি গেলে অনসর ঘর ভিতরে রহিলে বন্ধন হই, তাপরে পুনি আসিলে রথরে বন্ধা হই রুন্ধা হই রহিলে, পুনি রথরু ফিটা হেলে পুনি আড়প মণ্ডপরে বন্ধা হেলে।
1: ভাবর জুর বন্ধন, ভাব ডোরির বন্ধন, ভক্ত ভগবানঙ্কর মিলনর বন্ধন,
0: তার না হচ্ছে রসিক শিকুলি। সে রসিক শিকুলি যদি বন্ধা টিকে ন হব কালিয়াকু নিদ হব না, সে সব ঠিয়া পহুড় রহুছি
1: রসিক নাগর, রসিক নাগর
0: সেই শিকুলি যে অন্টা শিকুলি তাহা হচ্ছে রসিক প্রেম শিকুলি, তেণু সে শিকুলি ভক্ত পাই সে আজি বড় দাণ্ডে ঠিয়া পহুড় হইকি রহুছন্তি। আপন জানিছন্তি রথ
1: কেবল ভক্ত মানঙ্ক পাই, ভক্তর ভগবান সে
0: কালিঠারু যে তিন দিন রহিবে ঠিয়া পহুড় মহাপ্রভু ভেবে, গোটিয়ে কপড়া কেবল আবরণ বেষ্টন রহিব, ইয়ে হচ্ছে ভক্ত পাই। নথিব পলঙ্ক নথিব নিদ্রা দেবীঙ্কর আবাহন সেমিতি কৌণসি ব্যবস্থা নথিব,
1: ভক্ত কাঙ্গাল প্রভু ভক্ত পাই তাঙ্কর সবু কিছি, ভক্তকু ছাড়ি দেলে তাঙ্কর কিছি নাই।
0: আমি যেপরি বাহারকু বিদেশ গলে আমি যথা কথা করি চলেই দেউ, হউ যেমিতি হউ বাহারকু তো আসিছু মহাপ্রভু আজি আমরি পরি, সেমতি সবু কথাকু সে সহি নেউচন্তি। তাঙ্কর গোটিয়ে লক্ষ্য রহিছি কর্মকু সিদ্ধি করিবা, যাত্রাকু সিদ্ধি করিবা, খণ্ডনাথ সর্ব দুঃখানাম গোটিয়ে উদ্দেশ্য সবু খণ্ডন করিবি দুঃখ গুড়িক। মো ছুয়া আসিছন্তি মোর পিলামানে আসিছন্তি বড়দাণ্ডকু, মু সমস্তঙ্ক দুঃখকু খণ্ডন করিদেবি, এ কথা যেতে দূর যাউছি যেতে দূরে পৌঁছুছি এ বার্তা সমস্তঙ্কু মু খণ্ডন করিবি, সেই খণ্ডন করিবা পাই দুঃখ মহাপ্রভু সবু কষ্টকু স্বীকার করি অঙ্গীকার করি।

0: শ্রোতাবন্ধু আপনার এতবেল যাই শুণুলে মহাপ্রভু শ্রী জগন্নাথঙ্কর পবিত্র বাহুড়া যাত্রার সিধা প্রসারণ ক্রমরে ধারা বিবরণী রিলে করে শুনেলু আকাশবাণী কটক কেন্দ্রর আকাশবাণী ভবানীপাটনা আপনার শুণুছেন আমার কার্যক্রম মিডিয়াম ওয়েভ্রে 248 মিটর তথা 1206 কিলোহার্জ যোগে এফএম্রে 100.3 মেগাহার্জ এবং নিউজন এআর এপ মাধ্যমে। বর্তমান স্টুডিও ঘড়ির সময় অপরাহ্ন 5:30 প্রচার করছু যুবশ্রোতা বন্ধু মানুষ উদ্দিষ্ট কার্যক্রম যুববাণী। আজির যুববাণী রয়েছে সম্ভাবনা কার্যক্রম, শুনিপারে এই বিজ্ঞাপন পরে।
1: QR কোড স্ক্যান করন্তু 5000 ৰ ক্যাশব্যাক পাঁতু। বাহ, আজি বঢ়িয়া দিন।
2: ফসিলা UPI পিন এন্ট্রিং কেবল টঙ্কা পঠাইবা পাই উদ্দিষ্ট।
3: RBI কহে
4: সচেতন হন্তু, সতর্ক রুহন্তু।
5: বহু
3: হামা,
5: এই ঘরর কিছি নিয়ম আছে।
3: যেমিতি কি?
5: যেমিতি কি এঠি ক্যাশ ৰ পৰম্পৰা নাহি।
3: তো নেণ দেণ
5: সেইটা আমি ডিজিটাল পেমেন্ট করু।
3: ও,
5: যেমিতি UPI রে।
3: আচ্ছা,
5: হ্যাঁ। আউ শুন, আউ গোটে নিয়ম আছে।
3: সেইটা কোন মা?
5: তো মুহ দেখাবি UPI রে মিলিব।
3: আপন বি না মা।
6: ভারত করে ডিজিটাল দেয় প্রদান
3: সহজ অটে প্রতিটি নেণ দেণ।
7: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট? হলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
8: আরে এইটা একদম সিম্পল, এবং সেইতি পাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
9: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
7: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট? হলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
8: আরে এইটা একদম সিম্পল, এবং সেইতি পাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
9: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।

আজ বান্ধি দয়িতা জগত গোসাই। তেবে মহাপ্রভু পাটডোরিরে বন্ধা হইলা পরে জগন্নাথ মহাপ্রভুঙ্কো উদ্দেশ্যে বেশ ভূষণ করা যাইথায়। গোটিয়ে সুন্দর জিনিস আমি দেখিপারু বাহুড়ারে, যেতেবেলে পুয়টে ঘরু বাহারিকি আসে মা তাকে সুন্দর ভাবে সজাই দিয়ে। জগন্নাথঙ্ক উদ্দেশ্যে নলিভুজ লাগি হইথায়, চিতা লাগি হইথায়, মকর কুণ্ডল লাগি হইথায়, তিনি ঠাকুরঙ্কু সুবর্ণ অলঙ্কার মান লাগি হইথায়। তৎপরে মহাপ্রভু বিশ্বশৃঙ্গার হয়ে সারা পরে লক্ষ্মী রাজার মৌড়মণি, গজপতি গৌড়েশ্বর, নবকোটি কর্ণাটকল বর্গেশ্বর, বিরাধি বীরবর, প্রবল প্রতাপী শ্রী শ্রী শ্রী গজপতি দিব্য সিংহদেব মহারাজ, যে জগন্নাথঙ্ক আদ্য সেবক, চলন্তি বিষ্ণু, সে আসি থাকে। প্রথমে বড়বাড় খাউন্দঙ্কর রথরে ছেড়া পহরা করে থাকে, তৎপরে জগন্নাথ মহাপ্রভুঙ্ক রথরে করে থাকে, তৎপরে সুভদ্রা মাতাঙ্ক রথরে ছেড়া পহরা করে থাকে। এরপরে পুঁ চারমাল ফিটা হুয়ে, ঘোটক মানে যে ঘোড়া রয়েছেন তাহা লাগি হুম। জগন্নাথঙ্কর রথরে ধলা রঙ্গর ঘোড়া, অশ্ব মানে বড়

0: Karnataka. Secondly, a new scheme has been approved to develop India's chemical sector in an entirely new way. Like semiconductors, the chemical industry is a foundational industry, so it was very important to adopt a new approach for its development.
1: इसलिए बहुत important था इस industry के लिए एक नए तरीके से सोचना.
2: Bhavya Rasayan scheme will have a total financial outlay of 3,030 crore rupees. The scheme would run for a period of 5 years from 2026-27 to 2030-31. Mr. Vaishnaw said centre will provide a grant of up to 1,000 crore rupees per park. This will be subject to minimum contribution of 500 crore rupees by the concerned state government. The Delhi Metro Rail Corporation has informed that New Delhi Metro Station has been closed till further instructions. The Metro Rail Corporation also informed that no interchange facility shall be available at this station. Earlier, 17 metro stations were closed since 7:30 this morning until further notice. Interchange facilities is available at Rajiv Chowk, Mandi House and Central Secretariat. In the Commonwealth Games in Glasgow, India's Srihari Natraj advanced to the men's 50-metre backstroke semi-finals on the second day. Natraj clocked 25.52 seconds in the heats to qualify 14th among the 16 semi-finalists. The semi-finals will be held tonight. And that is the end of this news bulletin.
3: Agaswani Bhavani Patona. শ্রোতাবন্ধু বর্তমান শুণন্তু আম কেন্দ্রর প্রচার হওয়াকু বিভিন্ন কার্যক্রম সম্পর্কের সূচনা প্রথমে শুণন্তু আমার চলিত অধিবেশনের প্রচার হওয়াকু কার্যক্রম সম্পর্কের সূচনা আমার চলিত অধিবেশনের সন্ধ্যা 6:30 শুণবে আদিবাসী গীতক্রমে ওরাম গীত পরিবেশন করবে শিল্পী বাড়িরাম ওরাম ও সাথী রাতে 7:25 শুণবে জেলা হালচাল ক্রমে বৌদ্ধ জেলা সম্পর্কের রিলে করে শুণবু আকাশবাণী কটক কেন্দ্রর চাষবাস কার্যক্রম শুণবে রাতে 7:30 সংসদ সমীক্ষা রাতে 8:00 রিলে করে শুণবু আকাশবাণী দিল্লি কেন্দ্রর রাতে 8:15 শুণবে আঞ্চলিক গীতক্রমে সম্বলপুর গীত শিল্পী কৃষ্ণা পটেল রাতে 8:30 স্পোর্টস ক্যান স্পটলাইট রাতে 9:16 করেন্ট আফেয়ার্স রাতে 9:30 এই সমস্ত কার্যক্রম রিলে করে প্রচার করব আকাশবাণী দিল্লি কেন্দ্রর রাতে 10:00 শুণবে মহাপ্রভু শ্রী জগন্নাথঙ্ক পবিত্র রথযাত্রা উপলক্ষে নাটক ভক্ত বালিঘা দাস রচনা ডক্টর ব্রজমোহন মহান্তি প্রযোজনা গোপবন্ধু চৌধুরী সঙ্গীত রাখালচন্দ্র মহান্তি এই কার্যক্রম রিলে করে প্রচার করব আকাশবাণী কটক কেন্দ্রর

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কে জয় বন গই হে।
4: দেশ

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: প্রভু প্রভু মহাবাহু পতিত পাবন পহড়িকি যেপরে রথ উপরে উহা চতুর্থা মূরতি জগন্নাথ বলভদ্র সুভদ্রা সুদর্শন নন্দীঘোষ রথে কালিয়া ঠাকুর তাড়ধ্বজরে শঙ্কর্ষণ বলদেব এবং দেবদলন রথরে মা সুভদ্রা সুদর্শন এ পাপী জন্মর উদ্ধার পাইগলি প্রভু নমস্তে দেব জগন্নাথ নমস্তে শঙ্খ চক্র হস্ত
1: নমস্তে দেব।

0: তো দাসিয়া
1: কে
0: তোম ভক্তের প্রীত
1: কে কে তুমি দিব্য জ্যোতিধারী অপরূপ পুরুষ
0: মতে চিনি পারুন দাসিয়া মু তোমার সেই আরাধ্য দেবতা জগন্নাথ
1: জগন্নাথ
0: নারায়ণ দশ অবতার মৎস্য কচ্ছপ বরাহ নৃসিংহ
1: প্রভু প্রভু মোর জীবন কৃতার্থ হয়েছি প্রভু
0: কি বর মাগুছ মাগদাসিয়া
1: না মোর কিছু লোড়া নাই প্রভু কেবল গোটিয়ে মিনতি এ অছব বাউরি দাসিয়া যেতবে যাহা দেব তাহা তুমি শ্রীহস্তরে গ্রহণ করিব প্রভু অছব বলে ঘৃণা করে দূরেই দেব নাই
0: তথাস্তু ভক্ত দাসিয়া
1: স্বপ্ন দেখিলে তেমনি কোন সত্যি প্রভু শ্রী জগন্নাথ এছাড়া বাউরি ডাকে প্রীত হয়েছেন

0: তুমি আম পরীক্ষার উত্তীর্ণ হয়েছ দাসিয়া, তুমি জনে মহাপুরুষ।
1: না না না, যে ছাড় অছুয়া বাউরি কূলর মণিষটিয়ে।
0: যে ভাবকু দূর অভাবকু নিকট সে অছুয়া। দাসিয়া, তুমি যে ভাবকু নিকট অভাবকু দূর।
1: গুরুদেব গুরুদেব, মো জীবন ধন্য হয়ে গলা গুরুদেব, এ জীবন ধন্য হেলা।